0: আযকারুল মাসা, যিকির সরে।
1: আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির।
2: Artinya, ya Allah, denganmu aku masuk sore hari, denganmu aku masuk pagi hari, denganmu aku hidup dan denganmu aku mati, dan hanya kepadamu kami dikembalikan.
1: Kemudian membaca, Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu